0: আরে রেঞ্চে
1: আমাকে দুলিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকনি বলে খতগা থন রাতা না থাকর তো ইওরা মাস মাছে কা সাখা না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চুই রে কোন ট্রান্সফর্ম মাইকনি না তা জিনিয়া কোয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন ট্রান্সফর্ম মাইকনি তা সাগজি জিগেরা দাও নাটা মর গাঙ্গো নিগারা তেজ কি সুমতে চিগচিজ গরাতা ইয়া না গামো সুঙ্গ লখতে না কেনি আদিকচিজ জোগনো চোমক্সা সেকি চোচ
2: চিতিরা তা মরগে খরমো থেমকিনি মারাম বাপ তমুরক
1: ama ama ama dengi e zi anige na nguzu chira sozoki
0: marge nga nga yeg chmoz gond gtan e khin da
1: ama nga mumaz ni na na nila na ama menkana chi chu zi ta na ta dar chkhal sun nur ya aka
0: oi
1: na menkan ti ni na ta neli men chi kuna chu zi ni ko mo zi na je kon sa cha ti min na chu khalon sa cha ti na ta busan ju mari ba
0: jo go ga la nga golo kar mo nga na chu zo na cha zo khalon go raok cholo go raok ট্রান্সফর্ম মাইকনি তা শাংচিন ইয়ংগ নিয়ামলি মানজি গুনা চকয়া মানরেন দা কাজি মেক ন গামুরা গানি গা তনে দন্ত খচি করং আ দানটা আরংকি তা গরমস তোংস গরা কুমার গুথায়া
1: আমা আমা আমা আমা তা চসুগি তা চসুগি তা নিলা ন কাতা না অনসা আমা সি দাসি জুগু জি তে
0: ইয়া তা চুন জো না মাসং কো আ খাপরজ গ তা তা জি না হা গো না পা মারি নিয়া চেরে থিম মে তুমি ওক
1: আমা আমা আমা তামাজ মো নিরে
0: মঙ্গ মো
1: আমা মানে না চি মেখং গ না খাপরং জাসি
0: তোতা দেখি আছি ঠিক থ গ দন সম জল দন গ থ দন দন
3: দল খাকল না ট্রংসং মানলম রিঞ্জর পাখনল সং না ট্রংসং মানলম ট্রংখম না ট্রংসং মানলম
4: yaa chukpa namba tarta chechika nyelam tanjunsan bandi warnang chanji ponyaga tatung lintsangin tsamdan yang tsangmi sier chen tsurab di chen niga go tangkar tunggar gejian chen sergunuga donglende sanshin nangchugu.